0: বিশেষ খবর। সংসদের বাদল অধিবেশনের আজ শেষ দিন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কথিত অভিযোগের প্রেক্ষিতে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট 445 জন ফার্মেসি অফিসারের নিয়োগের ওপর স্থগিতাদেশ দিয়েছে। ঝাড়খণ্ডে সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্তের দাবিতে ছাত্র বিক্ষোভ অব্যাহত। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025 বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। দেশভাগের যন্ত্রণাময় ইতিহাসের স্মরণে আজ এবং আগামীকাল প্রথমবার পশ্চিমবঙ্গ জুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশায় আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আসছে বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশনের আজ শেষ দিন। গত মাসের 20 তারিখ বাদল অধিবেশনের সূচনা হয়। অধিবেশনের শেষ দিনে আজ রাজ্যসভায় খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হবে। উভয় কক্ষেই আজ ব্যক্তিগতভাবে সাংসদদের উত্থাপিত স্বতন্ত্র বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 115 জন শিল্পীকে 2024 ও 2025 সালের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং উপস্থিত থাকবেন। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কথিত অভিযোগের প্রেক্ষিতে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট 445 জন ফার্মেসি অফিসারের নিয়োগের ওপর স্থগিতাদেশ দিয়েছে। গত 19 জুলাই এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাবা ফরিদ বিশ্ববিদ্যালয় পরিচালিত এই পরীক্ষায় হাইটেক পেন ক্যামেরা সহ অন্যান্য সরঞ্জামের মাধ্যমে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ তৎপর হয়। ফরিদকোট, কোটকাপুরা এবং ফিরোজপুরে 25টি পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে 7 জন ষড়যন্ত্রকারী সহ মোট 35 জনকে গ্রেপ্তার করা হয়। মামলার পরবর্তী শুনানি 17 সেপ্টেম্বর। এদিকে গত জুলাই মাসে পাঞ্জাবে অনুষ্ঠিত ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের মুখপাত্র সম্বিত পাত্র সাংবাদিকদের বলেন, বাবা ফরিদ বিশ্ববিদ্যালয় পরিচালিত এই পরীক্ষায় স্থগিতাদেশ জারি করেছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। একই সঙ্গে নতুনভাবে এই পরীক্ষা নেওয়ার ব্যাপারেও ভাবনা চিন্তা করতে বলেছে আদালত। পাঞ্জাব সরকার এর আগে দাবি করেছিল পরীক্ষায় কিছু অনিয়ম হলেও প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। শ্রী পাত্র অভিযোগ করেন, আম আদমি পার্টির সরকার ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।
1: পঞ্জাব কি সরকার জনতা কো গুমরাহ করনে কি কোশিশ কর রহি থি অর ঝুট পরোস রহি, জবকি পেপার লিক হুয়া থা। পঞ্জাব কে মুখ্যমন্ত্রী ভগবত মান জি নে বার বার টিভি কে সামনে কাহা কি কোই পেপার লিক নহি হুয়া থা, ফার্মাসি কে এগজাম মে ইয়ে মাত্র ইরেগুলারিটি কা বিষয় থা। জব কোর্ট নে পুরে ইস বিষয় কা সংজ্ঞান লিয়া হ্যায় তো জনতা কে সামনে, ছাত্রোঁ কে সামনে জো দিন রাত পরিশ্রম কর রহে থে উনকে সামনে সচ্চাই আই হ্যায়।
0: ঝাড়খণ্ডে জেপিএসসি পরীক্ষায় বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি, নিরপেক্ষ তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ছাত্র বিক্ষোভ অব্যাহত। এই বিষয়ে রাঁচিতে জেপিএসসি জেএসএসসি রিফর্ম ফোরাম এর কোর কমিটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। অন্যদিকে কয়েকদিন আগে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনা নিয়ে বিজেপি সাংসদরা দিল্লিতে সংসদ ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা ঝাড়খণ্ড সরকারের তীব্র বিরোধিতা করেন এবং পুরো বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের দাবি জানান। প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের এই আন্দোলনে হস্তক্ষেপ করার না বিষয়ে সতর্ক করেন। ক্ষতিগ্রস্ত 19 জন শিক্ষার্থীর পরিবারকে জনপ্রতি 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গ্রামীণ সেতু অ্যাপের সূচনা করেছেন। গুজরাটের গান্ধীনগর লোকসভা এলাকায় থাকা বিভিন্ন গ্রন্থাগারকে সংযুক্ত করার লক্ষ্যে এই অ্যাপটি তৈরি।

করা হয়েছে। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, পদ্মশ্রী ডক্টর এস আর রঙ্গনাথনের জন্মবার্ষিকীতে জাতীয় গ্রন্থাগার দিবসে এই অ্যাপের সূচনা হয়েছে। শিশুদের বই পড়া ও নতুন জিনিস শেখার ব্যাপারে আগ্রহী করে তুলতে প্রতিটি গ্রামে বিশেষ করে স্কুলের কাছাকাছি লাইব্রেরি তৈরি এর উদ্দেশ্য। জম্মু কাশ্মীরের স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এই নিরাপত্তা ব্যবস্থার তত্ত্বাবধান করছে। জাতীয় এই উৎসবের প্রস্তুতির অঙ্গ হিসেবে স্পর্শকাতর এলাকাগুলিতে ড্রোন ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী শুক্রবার 14 আগস্ট সন্ধে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে কারণে ওই দিন আকাশবাণী কলকাতার সন্ধে 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধে 7:00 ও 8:00 FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। রাত 9:30 রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে। অন্যদিকে 15 আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লার প্রাকার থেকে সকাল 7:00 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতারে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে 9:15 খবরের পর। ওই দিন আকাশবাণী কলকাতার 7:25 জাতীয় সংবাদ এবং 7:00, 8:00 এবং 9:00 FM হেডলাইন্স বাতিল করা হয়েছে। ওই দিন 9:25 জেলার চিঠিও সম্প্রচারিত হবে না। রাত 10:00 সংবাদও বাতিল করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিং এর ডিভিশন বেঞ্চ গতকাল জানান, ওবিসি এ এবং ওবিসি বি বিভাজন এখন আর নেই, তাই এই ভিত্তিতে ইস্যু করা শংসাপত্রেরও আর কোনো বৈধতা নেই। যাদের কাছে এই শংসাপত্র রয়েছে তাদের এখন থেকে সাধারণ শ্রেণী হিসেবেই বিবেচনা করা হবে। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরই ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি তুলে দেয়। বলা হয় অনগ্রসর শ্রেণীর জন্যই একটি সংরক্ষণ রাখা হবে। দেশভাগের যন্ত্রণাময় ইতিহাসের স্মরণে আজ এবং আগামীকাল প্রথমবার পশ্চিমবঙ্গ জুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্যের মন্ত্রী দীপক বর্মন নিউ টাউনের কনভেনশন সেন্টারে আজ একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন। রাজ্যের সব জেলায় মোমবাতি মিছিল, দেশভাগের ইতিহাস নিয়ে প্রদর্শনী এবং তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হচ্ছে। দেশভাগের সময় যারা প্রাণ হারিয়েছেন বা চরম দুর্ভোগের শিকার হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁদের আত্মত্যাগ, দুর্ভোগ ও সংগ্রামের স্মৃতি সংরক্ষণই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপনের অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি আজ প্রথম বৈঠকে বসবে। শ্যামাপ্রসাদের জীবন ও কাজ সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য আবাস প্লাস সমীক্ষা থেকে যাতে কোনো যোগ্য পরিবার বাদ না পড়ে তা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার সচেষ্ট বলে জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। গত 2.5 মাস ধরে রাজ্যের গ্রামে গঞ্জে আবাস প্লাসের সমীক্ষার কাজ চলছে। তিনি জানান, আগামী 15 আগস্ট আবাস প্লাসের সমীক্ষার কাজ শেষ হয়ে যাবে। এখনও কোনো যোগ্য পরিবারের সমীক্ষা না হয়ে থাকলে 24 ঘন্টার মধ্যে সরাসরি ইমেলের মাধ্যমে তাঁকে বিষয়টি জানানোর আবেদন করেছেন পঞ্চায়েত মন্ত্রী। তাদের নাম, গ্রাম পঞ্চায়েত এবং ব্লকের নাম ও মোবাইল নম্বর সহ আবেদন দিলীপ ঘোষ 64@gmail.com এই ইমেল আইডিতে পাঠাতে বলা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে পাক গুপ্তচর সন্দেহে ধৃত রানা রৌফ ওরফে ওয়াহাব আলমের নোটবুক থেকে আরও অন্তত 6 জন ISI এজেন্টের হদিশ পেয়েছে STF। এদের মধ্যে 5 জন নেপাল ও 1 জন বাংলাদেশের বাসিন্দা। রানার সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল বলে জানা গেছে। পাকিস্তানি নাগরিক রানার কাজ ছিল ভারতীয় সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর গতিবিধি সংক্রান্ত তথ্য সংগ্রহ করা। কলকাতায় ফোর্ট উইলিয়ামেও সে নজরদারি চালাচ্ছিল বলে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে। এছাড়াও রেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রানা পাকিস্তানে পাচার করত বলে অভিযোগ। 14 বছর আগে নেপাল হয়ে ভারতে ঢুকে ভুয়ো আধার, ভোটার সহ একাধিক নথি তৈরি করে এদেশে বসবাস করছিল সে। কলকাতার তপসিয়ায় ধৃত মোহাম্মদ এজাজের বাড়িতে থাকত সে। এজাজই তাকে ভুয়ো পরিচয়পত্র তৈরিতে সাহায্য করেছিল। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীর ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার।

0: श्रोता कार्यक्रम स्वरमाधुरीलाई अघि बढाउनेछौँ, त्यसअघि सुन्नुहोस् एक सन्देश।
1: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
2: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
2: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: कार्यक्रम स्वरमाधुरीको प्रस्तुतिपछि अब प्रस्तुत छ बङ्गला संगीतको कार्यक्रम।
1: बुद्धदेव बसु एक समय बोलेछিলেন, নাটক লিখে তিনি খুব তৃপ্তি পান, যদিও তার প্রতিভার অসামান্য ফসল সাহিত্যের সমস্ত প্রাঙ্গণ জুড়ে। আজকের এই নাটক সম্পর্কে তিনি বলেছেন, নাটিকা বা নাট্যরূপী কাহিনী। এ নাটকে চরিত্র দুটি, এক বৃদ্ধ বৃদ্ধা, প্রবীণ দম্পতি। পটভূমি কলকাতার এক নতুন উপকণ্ঠ। এই দম্পতি সময়ে যাদের দীর্ণ করেছে অভ্যেসের তাড়নায়, যাদের সুখ অসুখের অতীত, পাওয়া না পাওয়ার বর্তমান, আর ধূসর ভবিষ্যতের ভাবনায় কাটে সারাদিন ওমান। সকাল পেরিয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল শেষে রাত, যাদের আর শুনিয়ে যায় না কোনো নতুন খবর, সেই বৃদ্ধ বৃদ্ধাই এ নাটকের নায়ক নায়িকা। এক দম্পতির নিভৃত অনায়াস আলাপের মধ্যে হঠাৎ করে এখানে লেখকের অনুরোধ।

0: প্রবেশ ঘটে। আর আমরা যেন সেই দম্পতির একান্ত আলাপের মাঝখানটিতে বসিয়ে রাখি একটি লুকোনো মাইক্রোফোন।
1: আজকের নাটক পাতা ঝরে যায়, রচনা বুদ্ধদেব বসু, প্রযোজনা জগন্নাথ বসু। পাতা ঝরে যায়।

0: আজ মাছটা পচা ছিল,
1: পচা না নরম।
0: পচা দেখছো না, আমার কিরকম একটা বিচ্ছিরি ঢেকুর উঠছে।
1: হজমের দোষ, পাতিলেবু খেয়ে বেশি করে।
0: হজমের না, মাছের দোষ, মাছটা পচা।
1: পচা না নরম, বাজারে মাছ নেই, তা টাটকা মাছ।
0: তো মাছ কেন থাকবে না আমাদের এই হাতি বাগানের বাজারে? জানো,
1: রেখে দাও তোর হাতি বাগান, কোন জন্মের কথা।
0: কতকাল কাসুন্দি খাইনি,
1: এই তো সেদিনও খেলে।
0: দোকানের কেনা, আরে বাড়িতে তৈরি না হলে আবার কাসুন্দি? কেউ কাসুন্দি করেও না আজকাল।
1: কারা তো সময় আছে আজকাল।
0: কতকাল ওই কুমড়ো ফুল ভাজা খাই না,
1: ভারী তো জিনিস।
0: আমার মা ওই নারকোল দিয়ে ছোলার ডালে ছেঁচ খির আঁতেন, চমৎকার। আর তুমি যে আগে সর্ষে দিয়ে ভাপা চিংড়ি রাঁধতে,
1: আহ রাখো তো, কেবল খাওয়ার কথা, তোমরা বিন্দিগড়ের লোকেরা বড্ড পিঠু।
0: তোমরা রায়গঞ্জের লোকেরা বাবা বড্ড রাগী।
1: আমি রাগী হলে তোমার সংসারে আগুন জ্বলে যেত।
0: আবার আমার মাকে নিয়ে খোঁটা দেবে?
1: মরে গেছেন কিছু বলতে চাই না, কিন্তু ভদ্রমহিলার মুখ ছিল।
0: তুমিও বোবা ছিলে না বাবা।
1: তোমার মতো মিনিমুখ যা স্বামী, তার বোবা থাকার উপায় কি?
0: আমি মিনিমুখ বলি আগুন জ্বলেনি, যা ইচ্ছে তাই করেছো।
1: আমার আবার ইচ্ছে
0: কেন? তুমি আমার ভাইকে বাড়ি থেকে তাড়িয়েছিলে না?
1: তার উপকার করেছিলাম, তাড়িয়েছিলাম। জোয়ান ছেলে, পাশ টাস কিচ্ছু করেনি, বউকে নিয়ে জেঠু তো দাদার উপর পড়ে পড়ে খাচ্ছিল। আর আজ দেখো তার কত বড় ব্যবসা, দুখানা গাড়ি। আমার জন্যই হলো তো।
0: তোমার জন্যে অহংকারের একটা সীমা আছে, তা বিমলেটা অনেক দিন আসে না,
1: সময় পায় না, নানান ধান্ধায় ঘুরে।
0: বিমলেটার অল্প বয়সে চুল পেকে গেছে।
1: এমন আর কি অল্প, পঞ্চাশ তো হলো।
0: পঞ্চাশ? না না না, এই সেদিনের ছেলে।
1: আলবাত পঞ্চাশ, একান্ন হতে পারে।
0: কখনো না, তুমি টেলিফোন করো।
1: বলে গেছে।
0: বুলুর চিঠি তো অনেক দিন আসে না,
1: মঙ্গলবারে এসেছিল।
0: ও হ্যাঁ হ্যাঁ, তা না মঙ্গলবার না, সোমবার।
1: আমার মনে আছে সেদিন সুমিতার মেয়ের বিয়ে ছিল।
0: আরে আমারও মনে আছে, আমি সেদিন ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম না।
1: নিয়ে এসো চিঠি, খুলে দেখো।
0: আমি পারবো না। আচ্ছা বুলুরা এবছর ফিরছে না তাহলে?
1: ওরা যা ভালো বোঝে। টিউবলুর ছটা দাঁত উঠেছে জানো, গেঞ্জি গায়ে ছবিতে একেবারে পাকা বাবু। ইস, কবে দেখবো।
0: আচ্ছা বুলুর ঘুরে ঘুরে সর্দি হচ্ছে?
1: এখন আর হয় না, মিনেসোটা এসে সেরে গেছে।
0: তুমি ভুল করছো, এখন আর মিনেসোটায় নেই, এখন আছে ভার্জিনিয়াতে।
1: ফেব্রুয়ারি মাসে মিনেসোটায় ছিল, বড় ঠান্ডা,
0: ভীষণ ঠান্ডা, যেন 1000 হ্রদ আছে। সুন্দর দৃশ্য কিন্তু ভীষণ ঠান্ডা।
1: ওরা কবে ফিরবে কে জানে।
0: যা ওরা ভালো বোঝে, হারিত ফিরে এসে মস্ত বড় ডাক্তার হয়ে বসবে।
1: তুমি ভুল করছো, হারিত ডাক্তার নয়, বায়োলজিস্ট।
0: আরে হারিত এখানকার এমবি।
1: হারিত বায়োলজিস্ট হতে চলেছে, মাইক্রোস্কোপ নিয়ে কাজ করে, জলের ফোঁটা, দাঁতের ছাতা, ব্যাঙের রক্ত সব দেখে মাইক্রোস্কোপে জানো। বাতের ইঞ্জেকশন বের করেছে হারিত। বুলু সব কথা সুন্দর গুছিয়ে লিখেছে, তুমি তো চিঠিগুলো মন দিয়ে পড়ো।
0: ভার্জিনিয়াতে শীত কম, বুলু মোটা হয়েছে।
1: কি সুন্দর দেখাচ্ছে ছেলেটা না, সেই চওড়া, সেই যে লাল পাড়ের কাঞ্জিপুরম শাড়িটা পরনে। আমি অনেক খুঁজে খুঁজে ওই ভাল্লার দোকান থেকে কিনে এনেছিলাম জানো, কপালে সিঁদুর, জানো লক্ষ্মী, ওদের রঙিন ছবিগুলো চমৎকার।
0: রমলা সিঁদুর পরে না,
1: সিঁদুরটা ছোঁয়ায়।
0: দেখা যায় কি না যায়, মেয়েরা আজকাল আর সিঁদুর পরে না।
1: হাবুলের চাকরিতে উন্নতি হয়েছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।

0: সেক্রেটারি হলো?
1: আরে আবার ভুল করছো, আগে ছিল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এখন হয়েছে ডেপুটি সেক্রেটারি, এর পর হবে জয়েন্ট সেক্রেটারি, আর তারপরে সেক্রেটারি।
0: রমলা আরো ভালো একটা চাকরি পেল, ইকোনমিক্স পড়াচ্ছে।
1: ইকোনমিক্স না, স্ট্যাটিস্টিক্স, খুব শক্ত শক্ত অঙ্কের ব্যাপার। কি করে যে মেয়েদের মাথায় ঢোকে ওসব!
0: মেয়েদের আর কি সেদিন আছে, এখন সব পারে তারা।
1: সিঁদুর পরে না, পান সাজে না, রুমাল সেলাই করে উপহার দেয় না কারুকে, পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়িয়ে ভিজে শাড়ি মেলে দেয় না তারে, বিকেলে ছাতে উঠে শুকনো কাপড় নামিয়ে আনে না আর।
0: রেখে দাও, ছাত কোথায়? সব ফ্ল্যাট ফ্ল্যাট।
1: সেদিন ওই সুরেশের মেয়েকে দেখলে, এই সালোয়ার কামিজ পরেছে, আর ওই বিনোদের ছেলেরা নাকি ধুতি পরতে শেখেন, হাফ প্যান্ট ছেড়েই ফুল প্যান্ট, আর কি সরু সরু, বসতে গেলেই মনে হয় এখানে ছিঁড়ে যাবে।
0: যুগের হাওয়া।
1: আমাদের পম্পাও কি ওই সালোয়ার কামিজ পরে নাকি?
0: পরে নিশ্চয়ই, দিল্লিতে আছে তো, আর পম্পা তো ছেলে মানুষ।
1: এমন আর ছেলে মানুষ কি বলো,
0: সবে 13,
1: না না 14,
0: 13 পেরিয়ে 2 মাস।
1: আচ্ছা বুলুকে তুমি তো 13-তে শাড়ি ধরিয়েছিলে।
0: যখনকার যা হাওয়া।
1: তুমি বরঞ্চ ওই রমলাকে লিখে দাও যে পম্পাকে।
0: আমি কেন লিখতে যাব, ওরা যা ভালো বুঝে করবে।
1: তবে তবে অনেকগুলো তাঁতের শাড়ি কিনে পাঠিয়ে দাও পম্পার জন্য।
0: তাঁতের শাড়িতে কুটকুট করে পম্পার, ওর পছন্দ নাই লাগে।
1: বিশ্রি বিশ্রি,
0: তোমার চোখ পুরনো হয়ে গেছে।
1: আচ্ছা তোমার সেই ফিকে নীলের উপরে আবছা সাদা ডোরা কাটা ঢাকাই শাড়িটা ছিল,
0: কোন জন্মের কথা?
1: মেয়েরা এখন পার ছাড়া শাড়ি পরে, আর চুলে তেল দেয় না অনেকে, ওই সিগারেট খায়, পেট দেখানো জামা পরে, আর এই ছেলেরা ধুতি পরতে শেখে না, বিয়ে করার আগেই সব আলাদা হয়ে বসে, ইংরেজি গান শুনে, আর কলেজে থাকতেই মদ খায়।
0: হাবুলা রমলা, ওরা রোজ সন্ধ্যেবেলা মদ খায় জানো, বন্ধু বান্ধব নিয়ে মদ খায় রোজ, রমলাও খায়, আর যা করে করুক মদ তা কেন।
1: যুগের হাওয়া।
0: যদি মাত্রা বেড়ে যায় আর খরচ,
1: ওরা যা ভালো বুঝে করুক।
0: কত বিয়ে ভেঙে যাচ্ছে, স্বামীকে ছেড়ে এসে চিত্রা আছে এই পৃথ্বীর সঙ্গে জানো, আর 4 বছর একসঙ্গে থাকার পর অগুনীশ আর মাধুরী এই সেদিন বিয়ে করলো।
1: তো বেশ তো,
0: কেউ কিছু মনেও করে না, কেমন হয়ে যাচ্ছে সবাই।
1: তাই জ্বলুনি পুড়ে নিচ্ছে, এই ভালো,
0: শান্তি তো দেখি না কোথাও।
1: তোমার চোখ পুরনো হয়ে যাচ্ছে, এখন 1956 সাল।
0: আবার ভুল করলে, 1965 চলছে।
1: আচ্ছা ওরা কি আসবে শিগগির?
0: কারা?
1: হাবুলরা?
0: হাবুলের পূজোর আগে ছুটি নেই।
1: সেই পূজো
0: হাবুল আর বলো, ওদের ভাই বোনে 5 বছর দেখা হয় না, হাবুলরা হারেতকে দেখেনি, বুলুরা এই বাড়ি দেখেনি, ওরা সবাই একসঙ্গে একবার আসে যদি, পুরো একতলাটা ওদের ছেড়ে দেবো, টুবলু খেলবে বাগানে, 2টো কুকুরছানা কিনে রাখবো ওর জন্যে, পম্পার জন্যে তানপুরো, পম্পা ঠুংরি শিখছে, মিষ্টি গলা।
1: আরে আগে আসুক তো, কি গরম।
0: গরম কোথায়, বেশ হাওয়া,
1: পাড়াটা পুরো চুপচাপ,
0: ট্রাম নেই,
1: মাঝে মাঝে বাস চলে,
0: মাঝে মাঝে ওই মোটরের হর্ন,
1: মাঝে মাঝে বাতাসের একটা শব্দ।
0: বাতাস, ফাল্গুন মাস, এই বাতাস আমার ভালো লাগে,
1: পাতা ঝরে যায়।
0: আমাদের রায়গঞ্জে পলাশ ফুটতো ফাল্গুন মাসে, পুকুর ছিল, আম জাম মাদার গাছ ছিল,
1: ঝরা পাতা বাতাসে ওড়ে,
0: লম্বা দুপুর, ফাল্গুনের হাওয়া, বকুল ফুল, আমাদের রায়গঞ্জে।
1: মনে পড়ে মিহিজাম, বেলা দুপুর, চুপচাপ নির্জন, টলটলে ঠান্ডা পুরনো ঘাট, বাঁধানো পুকুর, তুমি আর আমি নাইতে নেমেছিলাম, তুমি সাঁতার।

0: আছে।
1: তুমি গায়ের মেয়েদের দিকে তাকিয়েছিলে, তারা খোলা গায়ে চান করছিল।
0: তুমিও জলের তলায় ঝিলিক দিয়ে ভেসে উঠেছিলে মাছের মতো, আমি তোমাকে জলের তলায় ধরে ফেলেছিলাম।
1: তিনটে মেয়ে, ওদের লজ্জা নেই, তুমি চোখ দিয়ে গিলছিলে ওদের, কিন্তু ওরা গা ডাকছিল না, হাসছিল।
0: তোমার আবার বড় বেশি লজ্জা, তুমি শুতে এসে ওই সেমিজ পরো।
1: তোমার আবার মুখেই বীরত্ব, গর্জন বেশি ওই বর্ষণ কম।
0: মনে পড়ে ওই হাজারিবাগের ডাক বাংলো, আমি উঠে ওই চা তৈরি করে ডাকলাম তোমাকে, বাইরে রোদ, ঘাস, বৃষ্টির ফোঁটা, বাতাসে ইউক্যালিপটাসের গন্ধ।
1: তুমি চা করে বাজে বকো না, তুমি কোনোদিন চা তৈরি করে আমাকে ডাকোনি।
0: হাজারিবাগে আমি চা তৈরি করেছিলাম, ডেকে তুলেছিলাম তোমাকে।
1: কখনো না,
0: আমার স্পষ্ট মনে আছে।
1: তোমার কিছুই মনে থাকে?
0: আরে আমার স্পষ্ট মনে আছে।
1: বাজে বকো না, আমি তোমাকে খড়কুটো জেলেও চা করে খাইয়েছি, রাঁচি রাস্তায় ট্যাক্সি যখন খারাপ হলো।
0: আরে আমি তোমাকে স্পিরিট ল্যাম্পে চা করে খাইয়েছিলাম হাজারিবাগে।
1: ভুল করছো, হাজারিবাগে না, দেওঘরে, ধর্মশালায়।
0: হাজারিবাগে,
1: দেওঘরে।
0: আরে আমি বলছি হাজারিবাগে।
1: আমি বলছি দেওঘরে।

0: মাছি।
1: অসভ্য মাছি?
0: এ গরম পড়ে আর এ মাছি বাড়ে।
1: কোকিল ডাকে,
0: ধুলো ওড়ে,
1: পাতা ঝরে যায়।
0: আমাদের এই হাতিবাগানের বাড়িতে একটা কাকাতুয়া ছিল, সে বলতো, বড় বউ রাগ করো না, বড় বউ রাগ করো না। বড় বউ মানে আমার মা।
1: তাহলে তখন যে বলছিলে কেমন, তোমার মাই রাগি ছিলেন, আমি রাগি নই।
0: আর বলতো যে বৌদি গৌরী, গৌরী বৌদি, এটা আমি শিখিয়েছিলাম। ওই বৌদি, বৌদি ফর্সা ছিলেন, নামও গৌরী ছিল। আমার বৌদিকে তোমার মনে আছে?
1: বাহ, আমাকে বাজুবন্ধ দিয়েছিলেন 10 ভরি সোনা, জরুয়া সেটিং। তেমন ফর্সা কিন্তু ছিলেন না, যদিও ওর জন্যই আমার তোমাদের বাড়িতে কালো বলে বদনাম হয়ে গেল।
0: বৌদির কত চিঠির কাগজ ছিল, নীল, সাদা, হলদে, গোলাপি, মোটা পাটির মতো বোনা, সেরকম আর দেখি না। বৌদির ছবি আঁকা চায়ের সেট ছিল, সবুজ পাতা, গোলাপ ফুল, সেরকম আর দেখি না। বৌদির কাছে অমলা দাসের রেকর্ড ছিল, কনক দাসের রেকর্ড ছিল, কি গান! আজকাল কেউ রবীন্দ্রসঙ্গীত গায় না কেন বলতো?
1: রোজই হয় রেডিও, তুমি শোনোই না?
0: তেমন আর হয় না, লোকেরা এখন ইংরেজি গান শোনে, রবীন্দ্রসঙ্গীত শোনে না। লোকেরা এখন ওই অন্য গান শোনে, যেমন ঝিকঝিক, ঝুমঝুম, শনশন, বিচ্ছিরি বিচ্ছিরি।
1: তুমি গানের কিছু বোঝো না, আজকাল সুর অনেক ভালো, রবীন্দ্রসঙ্গীত একঘেয়ে।
0: রবীন্দ্রসঙ্গীত ভালো
1: একঘেয়ে।

0: কিরকম হঠাৎ মারা গিয়েছিলেন বৌদি, নিমোনিয়া, মাত্র 9 দিনের অসুখ। আজকাল নিমোনিয়ায় কেউ আর মরে না,
1: টাইফয়েডে মরে না, কালাজ্বরে মরে না।
0: দেশে কালাজ্বর আর নেই,
1: ম্যালেরিয়া আর নেই,
0: তবু তো লোকেরা মরছে। এই বিয়ের চিঠি আর শ্রাদ্ধের চিঠি, সেদিন দেখলাম বিয়ে বাড়িতে আলো দিয়েছে খুব চাঁকচমক, পাশ দিয়ে হরিধ্বনি চলে গেল। আচ্ছা, তুমি এখনো ভয় পাও? হরিবোল শুনে ভয় পাও?
1: না, আমার ভয় অনেক কমে গেছে।
0: মনে আছে হাতিবাগানে রোজ রাত্রে হরিধ্বনি আর ভয়ে তুমি কাঠ? আমি কত রাত আলো জ্বলে বসে বসে কাটিয়ে দিয়েছি যাতে তুমি ভয় না পাও।
1: কখনো না, কখনো তুমি রাত জাগনি আমার জন্য।
0: নিশ্চয়ই অনেক রাত জেগেছি।
1: যদি জেগেই থাকো তো কথা শোনাও কেন? সবাই করে।
0: শোনাচ্ছিলাম না, বলছিলাম।
1: তুমি আবার কথা বলো। হাবুল যখন ছোট কত রাত আমি না ঘুমিয়ে থাকতাম, কত কাঁদুনে ছিল হাবুল। ওঠো, কোলে নিয়ে নাচাও, মশা মারো, হিসি করাও। কোনোদিন তাকিয়ে দেখেছো? ছুঁয়ে দেখেছো ছেলেকে?
0: আমি বুলুকে ঝিরুক বাটিতে দুধ খাইয়েছি, ঘুম পাড়িয়েছি।
1: তখন আমার অসুখ ছিল তাই।
0: বুলুটা খুব মিষ্টি ছিল ছেলেবেলায়, ঝাঁকড়া চুল, হাতে পায়ে দুষ্টুমি।
1: ওই তো কষ্ট সব আমার। তারপর ওরা একটু বড় হলো, তখন বা পেলেন সোহাগ করতে, আলগা সোহাগ।
0: বাচ্চারা ঝামেলা, ঢেঁ ভ্যাঁ, আজ সর্দি কাল পেট খারাপ, তাছাড়া ওই হিসির গন্ধ।
1: আলাদা খাটে শুলেই পারতে।
0: তুমি তো খাট আলাদা করলে, আমি না।
1: বুলু তখন বড় হয়েছে।
0: বুলু হাবুল দুজনেই মার ঘরে শুতে পারতো, পাশের ঘরে আলাদা শুতে পারতো। আমি তো তাই বলেছিলাম। আসলে তুমি আমাকে ফাঁকি দিয়েছো।
1: ফাঁকি দিলাম আমি? তোমার পকেট থেকে চিঠি বেরোলো না, মনে আছে?
0: কোন চিঠি?
1: ভুলে গেলে? যাকে না দেখলে একদিন চলতো না তোমার।
0: ও, তোমারই সখি যাকে স্বামী ত্যাগ করেছিল?
1: খুব দয়া, তাই তুমি আপিস কেটে দুপুরে তার বাড়ি যাও, টুরে যাচ্ছ বলে রাত কাটাও তার সঙ্গে।
0: তুমি তো সব জানো।
1: আমি তক্ষুনি চলে যেতাম তোমার বাড়ি ছেড়ে, নেহাত হাবুল আর বুলু ছিল তাই।
0: আমি 3 দিন স্বপ্ন দেখেছিলাম তুমি বাড়ি ছেড়ে চলে গিয়েছো, কিন্তু একা যাওনি।
1: যত বাজে,
0: তোমরা খুব নিচু গলায় কথা বলতে, আমি ঘরে ঢুকলেই চুপ।
1: আহ, থামো তো।
0: মনে আছে? মনে আছে আমরা সবাই মিলে পুরী গিয়েছিলাম, অনেক রাতে ঘুম ভেঙে দেখি তুমি ঘরে নেই।
1: তুমি স্বপ্ন দেখছিলে।
0: অনেকক্ষণ পরে তুমি ঘরে এলে, এসে জানলার ধারে দাঁড়ালে, জ্যোৎস্না ছিল, আমি তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম।
1: আহ, বাজে বকো না, যা ঘুম তোমার, বাড়িতে ডাকাত পড়লে ভাঙে না তার।
0: কিন্তু সে রাতে আমি আর ঘুমাইনি।
1: তাহলে তোমার ওই সুখীর কথা ভাবছিলে?
0: কাক,
1: অসভ্য কাক,
0: এই রেলিং এসে বসছে। উড়ে গেছে। আচ্ছা, কাকে আর দাঁড় কাকে তফাৎ জানো?
1: দাঁড় কাক আরো কালো হয়, আরো বড়।
0: আচ্ছা, তুমি দাঁড় কাক দেখেছো?
1: কে না দেখেছে?
0: আমি বোধ হয় দেখিনি, দেখলেও চিনি না। আমাদের এই যোগেশ, যোগেশ খুব বাকি চিন্ত।
1: কোন যোগেশ?
0: আরে আমার বন্ধু যোগেশ ভদ্র, মনে নেই? ওই মোটা সোটা, খুব খুব পাখি চিন্ত যোগেশ। গ্রামে গ্রামে ঘুরে ফটো তুলতো পাখিদের, কোন পাখির বাসা কেমন, কোন পাখি কখন ডিম পাড়ে সব জানত, অদ্ভুত বাতিক ছিল।
1: আর পরিতোষ বাবুর খুব গাছপালার শখ ছিল।
0: আর এই এই যোগেশের কি হলো জানো? এ সকালে ঘুম থেকে উঠেছে, বাথরুমের দরজার কাছে পড়ে গেল, ব্যাস সেই পড়াই শেষ পড়া।
1: পরিতোষ বাবু ক্যান্সারে মারা গেলেন।
0: ক্যান্সার সারে না,
1: সন্ন্যাস রোগের চিকিৎসা নেই,
0: থ্রম্বোসিসে রক্ষে নেই,
1: মাথা শির ছেড়ে যায়,
0: হঠাৎ হার্ট থেমে যায়,
1: হঠাৎ রক্ত বমি হয়।
0: এই সেদিন সুকুমার মারা গেলেন।
1: এই সেদিন আমার মেজে জায় বাবু মারা গেলেন।
0: হঠাৎ শুনলাম পারুল মারা গেছে।
1: আর হঠাৎ শুনলাম লাবণ্যদি মারা গেছেন।
0: আমাদের ওই হিমাংশু বাবু কি রকম সাত্বিক মানুষ, ভোরে ওঠেন, নিরামিষ খান, চা পর্যন্ত খান না তিনিও।
1: কত লোক মরে যায়
0: বড্ড। আমার বৌদি এখনো বেঁচে থাকতে পারতেন,
1: আমার ছোট মামা এখনো বেঁচে থাকতে পারতেন,
0: জয়ন্ত এখনো বেঁচে থাকতে পারত,
1: মঞ্জু মঞ্জু এখনো বেঁচে থাকতে পারত।
0: মনে থাকে না, মনে পড়ে এই বৌদি মারা গেলেন কত কাল হলো, 20 বছর,
1: 20 অন্তত 35।
0: 35? না না না, 35 না।
1: বাহ, তা তো হবেই, হাবুল তখন কোলে।
0: 35 বছর, মানে এতদিন, এই তো এই তো সেদিনের কথা।
1: সেদিনের কথা, আমার বিয়ে হয়েছে আর 40 বছর। হ্যাঁ, তাও সেদিনের কথা, এতদিন, একদিন, 40 বছর।
0: 40 বছর কখন কেটে গেল? হ্যাঁ,
1: 40 বছর একটা পলক।

0: একটা পলক, 40 বছর কেমন করে কাটলো তেমন তো কিছু মনে পড়ে না।
1: মনে কেন পড়বে না?
0: কি করে কাটলো এই 40 বছর? আমার তো কিছু তেমন মনে পড়ে না।
1: হাবুল বুলু, জামাই বউ, নাতি নাতনি, সংসার, আর এই বাড়ি করেছে
0: শুধু এই
1: আর কি থাকে মানুষের?
0: আর কিছু থাকে না, কিছু থাকে না বুঝি।

0: আমি তখন ছোট, একবার অমর দত্তর অ্যাক্টিং দেখেছিলাম, অর্জুন সেজেছিলেন অমর দত্ত।
1: আমি একবার স্কুলে রেসিটেশনের প্রাইজ পেয়েছিলাম, প্রাইজ দিয়েছিলেন বাসন্তী দেবী, শিয়ার দাসের স্ত্রী, আমার স্বদেশী স্কুল ছিল। আমি একবার শিয়ার দাসকেও দেখেছিলাম।
0: কৃষ্ণ সেজেছিলেন কুসুম কুমারী, পার্থ তুমি মহাচ্ছন্ন জাগ্রত হও, কি গলা, গায়ে কাঁটা
1: দেয় ছিল মেঘনাথ বধ থেকে জানো, সম্মুখ সমরে পড়ি বীর চূড়া মণি, বীর বাহু চলি যাবে গেলা জমপুরে অকালে কহ হে, এমার মনে নেই।
0: মনে থাকে না, মনে পড়ে। আমি একবার সরোজিনী নাইডুর বক্তৃতা শুনেছিলাম।
1: আমি একবার ভেবেছিলাম স্বদেশী করব, জেলে যাব।
0: আমি একবার ভেবেছিলাম হেঁটে হেঁটে তিব্বতে যাব।
1: তুমি যাবে তিব্বতে? চা না হলে চোখ খুলতে পারো না সকালে।
0: একটু তিব্বতি ভাষা শিখেছিলাম, বিশ্বাস করো এখন কিচ্ছু মনে নেই।
1: মনে থাকে না,
0: মনে পড়ে। এই যে আমি একবার টেবিল টেনিসের চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমার ছবি বেরিয়েছিল কাগজে।
1: আমি একবার একটা ভ্রমণ কাহিনী লিখেছিলাম বাবার সঙ্গে, সেই প্রথম যেবার দার্জিলিং এ যাই সেইবার, সেটা ছাপা হয়েছিল এই মাসিক বাঁশরীতে।
0: মোহনবাগান প্রথমবার শিল্ড পেল, আমি সেই খেলা দেখেছিলাম স্কুল থেকে পালিয়ে, শার্ট ছেঁড়া জুতো হারিয়ে গেছে, কিন্তু বাড়িতে কেউ কিচ্ছু বললো না, বকলেন না একবার।
1: আমি একবার রামানুজের সার্কাস দেখেছিলাম, তার আগে জ্যান্ত বাঘ দেখিনি কখনো, আরে মেয়েগুলো যারা দড়ির উপর দিয়ে হাঁটে, যেন সরকের পরি, যেন যেন পাখা মেলে এই উড়ে যাবে। আমি সারা রাত মেয়েগুলোর স্বপ্ন দেখলাম।
0: তুমি স্টারে ওই চিরকুমার সভা দেখেছিলে?
1: হ্যাঁ হ্যাঁ, সে তো বিয়ের পরে তোমার সঙ্গে।
0: তোমার মনে আছে ওই দুর্গা দাস কেমন করে ওই বেলুন বলেছিল, বেলুন দেখেছিলেন? বেলুন আর আরে নিহারওয়ালার গান, না না গো না।
1: তুমি গান গাইবে নাকি?
0: না না, আমি ভাবছিলাম। আর শোনো, ওই ওই শিশির ভাদুরীর সীতা কি কেঁদেছিলে তুমি?
1: তুমিও কম কানো নি।
0: সীতা সীতা যেন বুক ফাটা ডাক, কার কার
1: কণ্ঠ।
0: তোমার মনে আছে সেবারে, সেবারে এই বিন্দিগড়ে একদিন রাত্রে কেমন ঝড় উঠলো, গাছ পড়ে যাচ্ছে, চাল উড়ে যাচ্ছে, তুমি খুব ভয় পেয়েছিলে, সবাই ভয় পেয়েছিল, আমি ভয় পাইনি। আমার মনে হচ্ছিল
1: ওরই মধ্যে দুম করে জ্বর এলো বুলুর।
0: আমার খুব ভালো লাগছিল, অনেক জানলা যেন খুলে গেল, অনেক দরজা যেন খুলে গেল, আমি যেন অনেক দূরে ছড়িয়ে গেলাম। তোমার মনে আছে সেই জ্বর?
1: আমি সারা রাত বুলুকে কোলে নিয়ে বসেছিলাম, তুমি একবারও কোলে নাওনি।
0: আমার ভালো লাগছিল, আশ্চর্য লাগছিল, বেঁচে আছি সেটা আশ্চর্য লাগছিল, তোমাকেও অন্য রকম লাগছিল তখন।
1: আর পরদিন হাম বেরুলো বুলুর, তুমি ডাক্তার পর্যন্ত ডেকে আনলে না।
0: তুমি ভুলে গেছো, আমি ভোরে গিয়ে কেশব ডাক্তারকে নিয়ে এলাম না।
1: তুমি না, সুবোধ।
0: আমি গিয়েছিলাম।
1: সুবোধ গিয়েছিল?
0: আমি।
1: সুবোধ,
0: তোমার ঠিক মনে আছে?
1: তোমার ঠিক মনে আছে?
0: তোমার মনে নেই?
1: তোমার মনে নেই?
0: কি লম্বা দিন,
1: দিন বড় হচ্ছে, ফাল্গুন মাস,
0: পাড়াটা কি চুপচাপ।
1: ওই ওই স্কুলের বাস এলো।
0: হরেনবাবুর মেয়ে বাস থেকে নামলো না? হরেনবাবুর ছেলে স্কুটার কিনেছে।
1: নগেনবাবুর মেয়ে ক্যানাডায় যাচ্ছে।
0: বীরেনের ছেলেটা এবারও পাশ করতে পারেনি।
1: সুপ্রভার আবার বাচ্চা হবে।
0: কোন সুপ্রভা?
1: তোমার ভাগ্নির মেয়ে।

0: সুপ্রভাত।
1: ও সুপ্রভাত, শ্বশুরের নাকি অসুখ?
0: সে তো কবে থেকে বড্ড ব্লাড প্রেশার।
1: আমার ব্লাড প্রেশার বাড়েনি, হার্ট খারাপ হয়নি, ডায়াবেটিস হয়নি। আমি মাসে একবার করে ডাক্তার দেখাই, আমি ভালো আছি।
0: আমার মেয়ে জামাই আমেরিকায় আছে, তারা আসবে। ছেলে বউ দিল্লিতে আছে, তারা আসবে। নাতি নাতনি আসবে। আমি নাতির জন্য কুকুরছানা কিনবো, নাতনির জন্য তানপুরো। নাতনির বিয়েতে কি কি গয়না দেবো সব ভেবে রেখেছি। আমি ভালো আছি, তুমি আবার একটু ঘুমিয়ে নাও।
1: সারা রাত ঘুমোয়, ঘুমানো ছাড়া কিছু করার নেই রাত্রে।
0: পুরুষ এক জীব,
1: আজকাল স্বপ্নও দেখি না। স্বপ্নে যদি বৌদিকে দেখি, যদি যোগেশকে দেখি, যোগেশ পাখি ভালোবাসত, বৌদি গান ভালোবাসতেন।
0: ভাবছি একটা গরু রাখবো।
1: গরু কেন?
0: টুবলে এসে দুধ খাবে।
1: আরে দুধ তো কিনতে পাওয়া যায়।
0: টুবলু খাঁটি দুধ খাবে।
1: গরু বিশ্রী বিশ্রী, মশা মাছি নোংরা।
0: আমি রাখবো,
1: আমার মত নেই। বরং বরং মুরগি পোষো।
0: মুরগি নোংরা, রাজ্যের অসুখ, আমার সবজি ক্ষেত খেয়ে ফেলবে।
1: আরে ডিম পাবে, মাংস পাবে।
0: গরু রাখলে দুধ পাবে, খাঁটি দুধ।
1: আরে না না, গরু না, মুরগি।
0: মুরগি না, গরু। তুমি কি ঘুমিয়ে পড়েছো?
1: না না তো।
0: সিগারেট ধরিয়ে ঘুমিয়ে পড়ো না, আবার জামা পোড়াবে।
1: ঘুমোইনি, ভাবছিলাম। তুমি কখনো কামরাঙা খেয়েছো?
0: কত, আমাদের রায়গঞ্জের বাড়িতে অনেক হতো।
1: কামরাঙার গন্ধটা ভাবছিলাম, আজকাল পাওয়া যায় না?
0: যায়, খুব কম। আর খাচ্ছেই বা কে? ওই একটা গাড়ি আসছে।
1: আমাদের বাড়িতে
0: না, সন্তোষবাবুর বাড়িতে থামলো। সন্তোষবাবুর শালীরা বেড়াতে এলো।
1: প্রায় বিকেল,
0: দেরি আছে এখনো, দিন বড় হচ্ছে।
1: লম্বা দিন, লম্বা দুপুর, আরো পরে বিকেল হবে, তারপর রাত্রি, তারপর সকাল। দিন আর রাত, রাত আর দিন, দিন আর রাত, আমরা কিন্তু মরিনি।
0: আহ কি অলক্ষণী কথা!
2: পাতা ঝরে যায়, নাটকটি শেষ হল। রচনা বুদ্ধদেব বসু, অভিনয় করেছেন বসন্ত চৌধুরী ও তৃপ্তি মিত্র, সম্পাদনা সমরেশ ঘোষ, প্রযোজনা জগন্নাথ বসু।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: यो जानकारीमूलक सन्देश पछि अब आनन्द लिनुहोस् लोकगीतको। सुजिता खातीको स्वरमा जहाँ शब्द सङ्कलन डाक्टर जस योञ्जन प्यासीको रहेको छ भने सङ्गीत रहेको छ महेश्वर लामाको।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: দ্য গ্রেট গ্যাম্বলার यस চলচ্চিত্রবাট अब राखिरहेछौं जय जवान कार्यक्रमको अन्तिम प्रस्तुति। किशोर कुमार अनि आशा भोसलेको युगल स्वरमा, संगीत राहुल देव बर्मनको अनि शब्द रचना आनन्द बक्सीको।

0: কথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে উত্তরাখণ্ডের হালদওয়ানির রামলীলা ময়দানে তাঁর এক জনসভার পর সেখানে পূজার আয়োজন করা নিয়ে প্রতিবাদ জানান।
1: मैं इसको पॉलिटिकल मुद्दा कभी बनाना नहीं चाहता और मैं कभी इस सदन में सालों से यहाँ हूँ और निचला, लेकिन मैं एक शेड्यूल कास्ट हूँ, मैं एक दलित हूँ, मेरे को मदद करो, मेरी रक्षा करो बोल के कभी किसी के सामने गिड़गिड़ाया नहीं। मैं लड़ने की शक्ति है, मैं लड़ता हूँ।
0: লোকসভার নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা পরিষদকে আশ্বস্ত করে বলেন, মল্লিকার্জুন খাড়গের তোলা বিষয়টি তদন্ত করে দেখা হবে। এদিন খনি ও খনিজ পদার্থ উত্তোলন বিধি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি সংশোধনী বিল আজ সংসদে পাশ হয়েছে। আজ রাজ্যসভায় বিলটি গৃহীত হয়। আগে সেটি লোকসভায় ছাড়পত্র পেয়েছিল। সরকার প্রস্তুত থাকলেও বিরোধীরা আলোচনা এড়িয়ে যাচ্ছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন। আজ তিনি বলেন, বিরোধী সাংসদদের আচরণ সংসদীয় গণতন্ত্রের পক্ষে ইতিবাচক নয়। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে শ্রী রিজিজু বলেন, সংসদ বিতর্ক আলোচনা এবং আইনি কাজকর্মের জায়গা, কিন্তু বাদল অধিবেশনে লাগাতার বিরোধীদের বাধা দান এবং হই হট্টগোলে সবার কাজ বিঘ্নিত হয়েছে।
2: অপোজিশন ডিসকাশন সে ভাগ রয়েছে। পার্লামেন্টারি ডেমোক্রেসি মে অপোজিশন ডিসকাশন কে লিয়ে ডিমান্ড করতে হ্যায় অর সরকার উসকা জবাব দেতে হ্যায়। ইয়ে তরিকা হোতা হ্যায়, কিউঁকি লোগোঁ নে হামকো চুনা দেশ সেবা কে লিয়ে। তো পহলে বার ইয়ে দৃশ্য দেখনে কো মিলা কি সরকার খুদ কে রহে কি হাম ডিসকাশন চাহতে হ্যায় অর অপোজিশন বাহানা বানা করকে ডিসকাশন সে ভাগ রহে হ্যায়। তো ইয়ে লোকতন্ত্র কে লিয়ে, বিশেষ করকে সংসদীয় লোকতন্ত্র কে লিয়ে ঠিক নেই হ্যায়।
0: ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। আজ নতুন দিল্লিতে এ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেন নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি। এই প্রতিবেদনে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা ও ড্রোন, ঔষধ, সৌরশক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো 12টি লাভজনক ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই ক্ষেত্রগুলি দেশে কর্মসংস্থান সৃষ্টি ও পণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে শতাধিক শিল্পীর হাতে 2024-25 সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দিয়েছেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও উপজাতীয় শিল্প, পুতুল নাচ এবং ঐতিহ্যবাহী নাট্যকলায় বিশেষ অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, পুরস্কার প্রাপ্তদের মধ্যে আধুনিক ভারতের প্রতিভা ও নিষ্ঠা প্রতিফলিত হয়েছে। তিনি জানান, আমাদের দেশে সঙ্গীতের বহু ধারা, নৃত্যের নানা শৈলী এবং লোকনাট্যের অজস্র রূপ রয়েছে।
3: ভারত এক সংস্কৃতি সম্পন্ন দেশ হ্যায়, ইসকে তুলনা পুরা বিশ্ব সে হাম নেহি কর সকতে। ইয়ে জোড়ো সে জুড়ি হুই হ্যায়। ভারত জেসে ভাষায়ে, জেসে পেহনাওয়া, খান পান জেসে আলাগ আলাগ হ্যায়, এসে সংস্কৃতি, ইনকা নৃত্য, সঙ্গীত, হার চিজ আলাগ হ্যায়।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সমস্ত মানুষকে তাঁদের বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলনের অনুরোধ জানান। তিনি নাগরিকদের হর ঘর তেরঙ্গা অভিযানে সামিল হওয়ারও আহ্বান জানিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা এবং বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী আজ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে যোগ দিয়েছেন। স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে আজ নতুন দিল্লির লালকেল্লায় পূর্ণাঙ্গ কুচকাওয়াজ বা ফুল ড্রেস রিহার্সেল অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, এই রিহার্সালে জাঁকজমক, নিয়মানুবর্তিতা এবং দেশপ্রেমের উজ্জ্বল প্রতিফলন দেখা গেছে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে আগামীকাল আকাশবাণী কলকাতায় সন্ধ্যা 7টা 35 মিনিটে জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যা 7টা এবং 8টার FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকবে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে রাত 9:30। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের একটি সন্ত্রাসবাদ নজরদারি দল জানিয়েছে, দিল্লির লালকেল্লায় ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলার পেছনে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS এর হাত ছিল। এই হামলায় 11 জন প্রাণ হারান। নিরাপত্তা পরিষদে পেশ করা এক রিপোর্টে গত নভেম্বরের এই হামলার জন্য সরকারিভাবে AQIS-কেই দায়ী করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবর্ষ উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে।

বিদ্যালয় নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক হয়। বৈঠকে ইকোপার্কে 125 ফুট উচ্চতার শ্যামাপ্রসাদের মূর্তি নির্মাণ, হুগলির জিরাটে তার পৈতৃক ভিটেতে গ্রন্থাগার ও সংগ্রহশালা তৈরির মতো নানা বিষয় নিয়ে আলোচনা হয়। নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আজ এ সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সরকারি নথিও বঙ্গবিভূষণ প্রাপকদের তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা আজ চণ্ডীপুর ও কৈলাসহর বিধানসভা কেন্দ্রের জন্য মোট 18টি সরকারি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন ও শিলান্যাস করেন। ঊনকোটি জেলার দলুগাঁওতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রকল্পগুলির জন্য মোট খরচও বরাদ্দ ধরা হয়েছে প্রায় 45 কোটি 18 লক্ষ টাকা। পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালী দলের সভাপতি সুখবীর সিং বাদল আজ বিকেলে মহারাষ্ট্রের নান্দেদে হামলার মুখে পড়েন। তিনি ও তাঁর স্ত্রী হরসিমরত কর একটি গুরুদুয়ারা সিঁড়ি দিয়ে নিচে নামার সময় এক ব্যক্তি অকালী দল প্রধানকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। বাংলাদেশে ক্ষমতাসীন দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সেদেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী 20 অগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। অন্যদিকে বাংলাদেশের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী তাদের জোটসঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল ওলি আহমেদকে তাদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছে। নাইজেরিয়ার লাগোসে কম্পোজিট কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে ভারত। 4 দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট 35টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। অনূর্ধ্ব 23 এবং সিনিয়র উভয় বিভাগ মিলিয়ে ভারতীয় ফেন্সাররা মোট 13টি সোনা, 8টি রূপ এবং 14টি ব্রোঞ্জ পদক পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের উভয় কক্ষের অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্রে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্য শক্তিকে প্রতিফলিত করে। খবর এ পর্যন্তই।